আমি পরিঘ্না শর্মা আপসামে রাহাতা বামানন্দন জগদন্দন। শ্রোতা মিত্র, ভক্তি সঙ্গীতনা কার্যক্রম আগળ વધ છે અને આપને સંભળાવીએ પરમારને।